0: ভাই হাও নই
1: হাও নেলিয়াম
2: আমি গোস্তার অনার আরিউ রাকাম বিয়া
0: FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাই তাসিতি মর লরসায়।